বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব সবাই সুস্থ এবং ভালোই আছেন। শ্রোতা বন্ধুরা, চিরন্তনী অনুষ্ঠানে আজ আপনারা শুনবেন একটি সাক্ষাৎকার।

0: সব থেকে প্রথমে আপনাকে আমাদের অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ, আমার ভালো লাগলো এখানে এসে।
0: তো আপনি তো একজন গৃহবধূ, প্রথমে জানতে চাইবো যে আপনার পরিবারে কে কে রয়েছেন?
1: আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড আর আমি, আমরা চারজন।
0: আচ্ছা,
1: আর এদেরকে নিয়েই ফ্যামিলি এখন,
0: এই নিয়ে আপনার সংসার। আচ্ছা, তো আপনার দিনচর্যার ব্যাপারে এবারে আমি একটু জানতে চাইব।
1: সকালের শুরুটা হয় যেমন নর্মাল সবার, ওঠা থেকে শুরু হয়ে ফ্রেশ হলাম, দেন ঘরের যা কাজবাজ থাকে সেগুলো থেকে শুরু হয়।
0: আচ্ছা, আপনি যে বললেন আপনার দিনচর্যার কথা, মানে বাড়ির যে কাজ নর্মালি আমাদের থাকে, এছাড়া আপনি কি করতে ভালোবাসেন?
1: ভালোবাসি বলতে আমার গাছ লাগাতে খুব ভালো লাগে, গার্ডেনিং এর খুব শখ, আর গান শুনতে ভীষণ ভালোবাসি, তাই কাজের মাঝে মাঝেও চলে যায়, গান শোনা চলতেই থাকে।
0: আচ্ছা,
1: গাছ বলতে মানে হিসেবে আমাদের বাড়িতে আগে সেরকম একটা গাছ লাগানো হতো না খুব একটা, আমার বিয়ের পরেই গাছ লাগানোর প্রথাটা বেশি শুরু হয়েছে।
0: কি কি ধরনের গাছ রয়েছে আপনার?
1: আছে, আমি বেশিরভাগ ইনডোর প্ল্যান্টটা করি, কারণ আমার গার্ডেনটা অত বড় না, তাই গার্ডেনে ওই কিছু ফুল গাছ, জবা, তারপর কেতকি, এসব ফুল গাছ কিছু আছে, আর বেশিরভাগ সব ইনডোর প্ল্যান্ট।
0: আচ্ছা, তো কিচেন গার্ডেনে কি আপনার ইন্টারেস্ট রয়েছে?
1: কিচেন গার্ডেনে ইন্টারেস্ট রয়েছে, কিন্তু প্যাসেজ কম হওয়ার কারণে সেরকম একটা কিছু হয় না, তবে লেমন গ্রাস আর কোরিয়েন্ডার যেটা আছে ওটা করে থাকি টুকটাক।
0: ফ্রি সময় পান তখন আপনি কি করে থাকেন?
1: ফ্রি সময়ে আমার হ্যান্ডক্রাফট করতে খুব ভালো লাগে, আর আমার হ্যান্ডক্রাফটিং এর শখ আছে, যেমন মান্ডালা আর্ট বানানো আর টুকটাক সেলাই করা, এগুলোরও শখ আছে আমার, এগুলো করি মাঝে মধ্যে ফ্রি সময়ে।
0: আচ্ছা,
1: আর তাছাড়া আমার মানে রান্না করতেও ভালো লাগে, রান্না করে নতুন নতুন ডিশ খাওয়াতে লোকজনদের, সেই হিসেবে টুকটাক নিত্য নতুন আর কি ডিশ যেগুলো বেরোয় ওগুলো ট্রাই করতে থাকি।
0: আচ্ছা, আজ আমাদের অনুষ্ঠানে আপনি একটি রেসিপি শেয়ার করুন যেটা আপনার খুবই পছন্দ, আপনি তৈরি করতে ভালোবাসেন।
1: রান্নাবান্নার মধ্যে এমন ডিশ আসলে টুকটাক, দেখুন বাঙালি রান্না তো সবাই খেয়ে থাকে, সবার ফ্যামিলিতেই বাঙালি রান্না টুকটাক হয়ে থাকে, তো আমার বাবা একাদশীর যে ফাস্টিং হয় সেটা রাখে, আগে কখনো আমাদের বাড়িতে সাবুর খিচুড়ি রান্না হয়নি। এবার একদিন হঠাৎ করে এরকম, যেহেতু ওটা ফাস্টিং এর খাবার, তো বাবাকে আমি বললাম যে সাবুর খিচুড়ি খাবে, তো বাবা বললো সেটা আবার হয়, সেটা আবার কি,
0: আচ্ছা,
1: সাবু দিয়ে কি আদৌ খিচুড়ি হয়? তাই আমি বললাম বানিয়েই দিই দেখো কেমন লাগে। তো ওটা বানালাম, বানানোর পরে বাবার খুব পছন্দ হয়েছে, তারপরে যখন শ্বশুর শাশুড়ি হাজবেন্ড সবাইকে খাওয়ালাম সবারই মোটামুটি ভালো লেগেছে।
0: তো তৈরিটা কিভাবে করেছিলেন আপনি?
1: তৈরিটা বলতে, সাবুটা আপনার প্রথমে ভিজিয়ে রাখতে হবে, এবার ধরুন 2 কাপ সাবু দিচ্ছেন, বড় দানা সাবু লাগবে, 2 কাপ সাবু দিচ্ছেন, তো ওর মধ্যে 2 কাপই জল যাবে, ওর বেশি না। 2 কাপ জল যখন পুরোটা সোক করে নিল সাবু, তখন ওটাকে ছেঁকে সাইড করে দিয়ে, তারপর ওর মধ্যে বেশি কিছু না, যেহেতু ফাস্টিং খিচুড়ি তাই ননভেজ কিছু যাবে না, যেমন আমাদের মধ্যে পেঁয়াজ রসুনটাকেও আমরা আমিষেই ধরি, আদা দিতে হবে, কাঁচা লঙ্কা, একটু জিরে লাগবে, পিনাটস লাগবে, মানে যেটাকে বাদাম বলি আমরা, চীনা বাদাম, ওটা লাগবে, আর সন্দক লবণ যেটা ফাস্টিং এর নুন হয়ে থাকে ওইটা লাগবে। তো সবকিছু দিয়ে প্রথমে বাদামটা, কিছুটা বাদাম আপনার ভেজে নিয়ে গ্রাইন্ড করে নিতে হবে গুঁড়ো করে একদম।
0: আচ্ছা,
1: তারপরে ও আর একটা জিনিস দিলে ভালো হয় ফ্রেগরেন্সের জন্য, আপনি কারি পাতাটা ইউজ করতে পারেন, ওটাতে ফ্রেগরেন্সটা ভালো হয়। তো প্রথমে কড়াইতে যেই বাদামটা আপনি গুঁড়ো করে নিলেন ওটা সাইড করে রেখে দিয়ে বাকি পিনাটসটা ভেজে দিলেন, ভেজে রাখার পরে ওটাও সাইড করে, এবার কড়াইতে জিরে, একটু লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু আদা আর একটু কারি পাতা, এগুলো দিয়ে তারপরে সাবুটা দিয়ে দিতে হবে।
0: আচ্ছা,
1: দেন ভাজা পিনাটস আর গুঁড়ো পিনাটসটা দিয়ে নাড়িয়ে নাবিয়ে দিতে হবে। এটা খুবই সিম্পল একটা রেসিপি, হয়তো শুনতে মনে হবে খুবই ইজি, এটা কোনো ব্যাপারই না, কিন্তু খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয়।
0: মানে পুরো জল এটাতে আর অ্যাড করতে হবে
1: না? না না, এটাতে জল অ্যাড করলে কি হবে, সাবুটা যেহেতু একটু সগি টাইপের না, একটু নরম, তো এইটা গলে যাবে পুরো, একদম আটকে যাবে কড়াইয়ের সাথে, তাই ওটা ঝুরঝুরে করেই হবে।
0: ঝুরঝুরে খেতে ভালো লাগে।
1: হ্যাঁ, ওটা একটু জেলি জেলি টাইপের লাগে খেতে, কিন্তু ওটা ভালো লাগে।
0: আমি ওটা জানতাম না, এবার আমি একটু আমার বাড়িতে চেষ্টা করবো এটা কেমন হয়।
1: হ্যাঁ।
0: আর

0: আপনি একজন মহিলা, চিরন্তনীর অনুষ্ঠানে আপনি আমাদের যে শ্রোতাবন্ধুরা রয়েছেন, মহিলা শ্রোতাবন্ধুরা, তাদেরকে আপনি কোনো কিছু বলতে চান?
1: তাদেরকে একটা কথাই বলতে চাই যে দেখো, সংসার সব মেয়েকেই করতে হয়, বিয়ে করলে সংসারও করতেই হবে, সেটাও মানানো নিজের দায়িত্ব, কিন্তু নিজের শিক্ষা কম রেখে কখনো বিয়ে করো না, নিজের এডুকেশন লেভেলটাকেও ভালো রাখো, আর কাজবাজও করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, তারপর বিয়ে করো। নিজে প্রতিষ্ঠিত না হলে বিয়ের পরে নিজেরই কোনো আইডেন্টিটি থাকবে না, তোমাকে সম্পূর্ণটাই হাজবেন্ডের আইডেন্টিটিতে বাঁচতে হবে। তো আমি সবাইকে এটাই বলবো যে কিছু করে তারপরেই বিয়েটা করা উচিত, স্টেপটা নেওয়া উচিত।
0: খুব ভালো বলেছেন, নিজের আইডেন্টিটি, এটা খুবই ভালো, মানে দারুণ কথা আপনি বলেছেন এটা। আচ্ছা, আপনি তখন বলছিলেন যে আপনার গান খুব পছন্দ, তো কি ধরনের গান আপনার পছন্দ?
1: আমি আসলে একটু ব্যাকডেটেড টাইপের, আমার একটু পুরনো দিনের গানগুলো বেশি ভালো লাগে, আর একটু বেঙ্গলি যে ফোক সং গুলো হয় ওগুলো আমি খুব ভালোবাসি শুনতে।
0: আচ্ছা,
1: গান বলতে দেখুন, গান সব গানই ভালো লাগে, গান প্রত্যেকটাই সুন্দর, কিন্তু আমার একটু আমাদের যে বেঙ্গলি আর্টিস্ট যেমন মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, এদের গান আমার ভালো লাগে।
0: আচ্ছা,
1: তো আমার সাথে আমার পরিবারের যে যারা একটু বয়স্ক, তাদেরও এই সব গানগুলো বেশ ভালোই লাগে, তারাও শোনে।
0: তো এবারে বলুন যে, আচ্ছা, আপনি আমাদের অনুষ্ঠান কি শুনে থাকেন?
1: হ্যাঁ, মাঝে মধ্যেই শোনা হয়ে থাকে, তো ভালো লাগে বেশ। যেগুলো মহিলাদের নিয়ে আপনারা যে পডকাস্টটা করেন, ওইটা আমার বেশ ভালো লাগে শুনতে। তাছাড়া এমনি গান তো রেডিওতে টুকটাক শুনি আমি, আকাশবাণীর মাঝে মাঝে অনেক কিছুই শোনা হয়ে থাকে।
0: আর আপনার এই প্রথম এই ইন্টারভিউটা দেওয়া হচ্ছে?
1: হ্যাঁ হ্যাঁ, আমার আসলে একেবারেই প্রথম এই ইন্টারভিউটা, আমি আগে কখনো আসিও নি
0: আচ্ছা,
1: আর কখনো ভাবতেও পারিনি যে আপনি আমাকে ডাকবেন এখানে।
0: হ্যাঁ,
1: ভালো লাগলো খুব,
0: তো আপনার কেমন লাগলো আজ এখানে এসে?
1: খুব ভালো লেগেছে এসে ইন্টারভিউ দিয়ে, আপনার সাথে পরিচয় হয়ে বেশ ভালো লাগলো।
0: আচ্ছা, আপনি একজন গৃহবধূ, তো আপনার মতে আজকাল আমরা দেখতে পাই যে বাচ্চারা অসামাজিক তত্ত্বে অনেকটা লিপ্ত হয়ে পড়েছে, তো আপনি এ ব্যাপারে কি বলতে চান?
1: আসলে দেখুন, কোনো বাচ্চাকে ছোটবেলা থেকে যেভাবে গাইড করে বড় করা হবে, সে সেইভাবেই তৈরি হবে। এবার একটা বাচ্চার বড় হওয়ার পেছনে যতটা মায়ের হাত থাকে, ততটা বাবারও হাত থাকে। বাচ্চার বিহেভিয়ারে কোনো চেঞ্জেস আসলে সেটা মায়ের চোখেই আগে ধরা পড়বে, তারপরে বাবার চোখে ধরা পড়ে। এবার একটা বাচ্চার বিহেভিয়ার কেমন, সে কেমন পথে যাচ্ছে, কাদের সাথে মিশছে, কেমন লোকালিটিতে সে বড় হচ্ছে, সেগুলো সম্পূর্ণভাবে ডিপেন্ড করে একটা মায়ের ওপরে, যে সে তাকে কিভাবে গাইড করে সব কিছু ঠিকভাবে রাখবে। তো এই বিষয়ে এটাই বলবো যে ছোট থেকেই বাচ্চাদের যখন বোধ বুদ্ধি হয়, তাদের তখন থেকেই সব কিছুতে মেনটেন করে থাকা উচিত, বা মাকে তাদেরকে গাইড করে রাখা উচিত যে আমার বাচ্চা কাদের সাথে যাচ্ছে, কি মিশছে। আর বকাঝকা না দিয়ে এসব জিনিস সবসময়, মানে আমার
0: ভালোবেসে
1: মতে, ভালোবেসেই বোঝানোটা বেটার। আর যদি কেউ এসব জিনিসে জড়িয়েও যায়, আমার মতে এটাই বলে যে যদি সে এসব জিনিসে লিপ্ত হয়েও যায়, তার সবার আগে বাবা মার সাথে কন্ট্যাক্ট করা উচিত। আর এটা ইউথকে বলছি, যে যুব সমাজ তাদেরকে, তারপরে বাবা মার তাদেরকে আগে সবার আগে একটা কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার।
0: এবারে আপনি বলুন যে, আপনি বললেন যে আপনি একজন জয়েন্ট ফ্যামিলিতে আপনি থাকেন, তো সেখানে আপনার শ্বশুর শাশুড়ি সবাই রয়েছেন, তাদেরকে আপনি কিভাবে সময় দিয়ে থাকেন?
1: তাদেরকে সময় দিই বলতে, আমাদের চারজনের ফ্যামিলি, কথাবার্তা আমাদের মধ্যে খুব হয়, আমাদের মধ্যে মিলটা খুব ভালো, আমরা সবাই সবার সাথে কথা বলে থাকি, কোনো সমস্যা হলো
0: সবাই মিলে সমাধান করা হয়,
1: সবাই মিলে সমাধান করা। আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাদের সাথে খুব ফ্র্যাঙ্কলি, সেই বেসিসে আমাদের কথাবার্তা হয়েই থাকে, এমন।
0: আচ্ছা,
1: ওদের সাথে আমার রিলেশনটা খুবই ভালো।
0: খুবই ভালো, আপনার পরিবার যেন খুব সুখ এবং শান্তির সাথেই এরকমভাবে যেন চলে। তো সবশেষে আপনাকে আমি জিজ্ঞাসা করবো যে, আপনার আজকের এই অনুষ্ঠানে যে আপনি যোগদান করলেন, কেমন লাগলো? আর আজ আমাদের এই চিরন্তনীর অনুষ্ঠান যারা শুনছেন, তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান?
1: অনুভূতি একদমই নিত্য নতুন,
0: হ্যাঁ,
1: অনুভূতি আগে এরকম হয়নি কখনো, একদমই প্রথমবার এটা। আর যারা এই পডকাস্টটা শুনছেন, তাদের এটাই বলবো যে আপনারা শুনুন, আর সবাই ভালোভাবে ভালো থাকবেন, আর সাপোর্ট করে যাবেন। রেডিও বন্ধ হতে দিলে হবে না, রেডিও খুব অনেক পুরনো, অনেক দিন থেকে চলে আসছে, তো এই জিনিসটাকে ধরে রাখতে হবে, আর সুস্থভাবে থাকুন সবাই।
0: অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন বন্ধন ছায়াছবি থেকে সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনবেন উদিত নারায়ণ এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। মাঠের লড়াই থেকে ট্রফি ওঠানো পর্যন্ত প্রতিটা মুহূর্ত

যারা আমাদের ঘরে পৌঁছে দেন তারা হলেন ক্রীড়া সাংবাদিক। শুধু স্কোর নয়, তারা শোনান খেলার পেছনের আবেগ, ঘাম আর স্বপ্নের গল্প। কলম, ক্যামেরা আর মাইক হাতে যারা খেলাকে জীবন্ত করে তোলেন, আজ তাদের জানাই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

শ্রোতা বন্ধুরা, এবারে আবহাওয়া এবং জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর। প্রথমে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 36 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এবারে জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর। এমভি জলিবয় আগামীকাল সকাল 6টার সময় শ্রী বিজয়পুরম থেকে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং যাত্রাপথে জাহাজটি স্বরাজদ্বীপ এবং লং আইল্যান্ড হয়ে যাবে। ওই দিনে দুপুর 12টার সময় রঙ্গত থেকে সেই একই রুট ধরে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমভি কামোটা আগামীকাল সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমভি নর্থ প্যাসেজ আগামীকাল সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনে সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমভি হার্টবে আগামীকাল সন্ধে 5টার সময় শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং তার পরের দিন সকাল 5:30 স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। যাত্রাপথে জাহাজটি শহীদ দ্বীপ হয়ে আসবে। শেষ হলো আবহাওয়া এবং জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর।

শ্রোতা বন্ধুরা, এর সাথেই শেষ হচ্ছে মহিলাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী। অনুষ্ঠান প্রচারিত হল আকাশবাণী শ্রী বিজয়পুরম থেকে। শ্রোতা বন্ধুরা, এর সাথেই শেষ হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। বাংলা অনুষ্ঠান থেকে আমি অনামিকা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।